বিছর কবে লই মা, বিছর কবে লই মা, ঝং ঝংয়ে বাগানে খারে কলম, আব তো ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুলো, সাত পরে পাচ্ছি

বিচার কবে লই মা, বিচার কবে লই মাম, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন বারি খেল মলাই নেই ভুলো সাত পরে পাচ্ছি।